0: সত্যতা শোভন পেল আপে পাণ্ডিতা জন প্রভুন দে একটু সময় তুলে নেন যদি হালি বেদুন
1: আপনি যা যে করি আপনি।